ঠাকুর বাপে ছিটকে সে ভিটে গুরু বাপে ছিটকে সে ভিটে গুর অঙ্গের কীতে কুড়ারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাঠ কে না বিচারে গুর চৌঠি পিঢ়ি চিকিয়া গুর চৌঠি পিঢ়ি চিকিয়া জন নিন্দক দুষ্ট সব তারিয়া জহান নিন্দক দুষ্ট সব তারিয়া জহান লহয়া অভিমান।